0: হাৰ দিয়ে কোনো মন্ত্ৰণায় 2083 চন জুন 11-12 গতে চুলি দক্ষিণ নগৰপালিকা 10-3 নিৰ্মাণ কৰি ওজন চুলিং গুম্বা তথা চুৱা কেন্দ্ৰ প্ৰদিত ধৰ্মক গুৰুত্বপূৰ্ণ কুমাৰ থৈছিল মুখ্য যোগা ছ ৰাপি প্ৰাণ প্ৰতিষ্ঠা জিনচা পূজা মানিক অভিষেক ৱাই বুলি ভয় কৰা আমাৰ দাসু ভাই দিদি ভনী লগায়ত ইষ্ট মিত্ৰ সম্পূৰ্ণ জানকাৰীৰ লাগে এছএছ মাৰ্ফত হাৰ্দিক অনুৰোধ প্ৰদৰ্শন রাপ্তি প্রাণ প্রতিষ্ঠান কার্যক্রমে পালন ভাই অভিষেক ওয়াং প্রসাদ গ্রহণ করে দিন সম্পূর্ণ এসএস সূচনা মার্ফত হার্দিক অনুরোধ করে
1: 11 গতি দিন বুদ্ধ বাছন গ্রন্থ কাগী বাছন করে 12 গতি দিন রাপ্তি প্রাণ প্রতিষ্ঠান জুসা পূজা মানিক অভিষেক ওয়াং
0: গুণী অধ্যক্ষ রেণু শেরপা কোষাধ্যক্ষ নিমা শেরপা সচিব এবং সম্পূর্ণ গুম্বা পরিবার সুনু দুপুন্ডা নগরপালিকা দল সুনু খুঙ্গু।

0: সময় ভাগরা কষ্ট বিচার রেডিও নেটওয়ার্ক
1: সড়ক সুরক্ষা জীবন রক্ষা
2: ও গুরুজি পৈদল যাত্রীলাই কিন পেয়ন তপাইকা সড়ক খুলা হুন সাথ দৌড়ন সকুন্ছ তর পৈদল যাত্রীলে তো তপাইকো জস্তো সুবিধা পাউদন্ত
1: শীত নদী তথা টাটা মোটর

0: আর বি মন্ত্রণালয় 2083 সাল ভিত 11 12 গতি স্থল দুঃখ নগরপালিকা 10 তিন মা নির্মাণ করে অর্জুন সুরিং কুম্বা তথা সেবা কেন্দ্র প্রদি ধর্ম গুরুপুঙ্কু কুমার থসিং মুখোশী জীবাচার রাপি প্রাণ প্রতিষ্ঠা ঝিংসা পূজা মানিক অবস্থি কুয়ান হুনি ভয় প্রতিভা আমাতুবা দাসু ভাই দিদি বহনী লগায়ত ইষ্টমিত্র সম্পূর্ণমা জানকারী কুমার এসএ সূচনা মারফত হার্দিক অনুরোধ প্রদর্শন সাথে রাপি প্রাণ প্রতিষ্ঠান কার্যক্রম পালন হয়ে অবশ্যই কুয়ান প্রসাদ গ্রহণ করি রহমা সম্পূর্ণমা এসএ সূচনা মারফত হার্দিক অনুরোধ করেছেন
1: এগার গতি দিন বুদ্ধ বাছুন গ্রন্থ কাকির বাছুন গনে বারো গতি দিন রাপি প্রাণ প্রতিষ্ঠান ঝুঁসা পূজা মানিক অবশ্যই কুয়ান হুনে ভয় করছেন
0: উলুন তাসি অধ্যক্ষ লেনি শেরপা কোষাধ্যক্ষ নিমা শেরপা সচিব এবং সম্পূর্ণ গুম্বা পরিবার সুমু দুকুন্ডা নগরপালিকা দল সুমু খুঁজু নেপালী সিনেমা নয়া সৈন্য ভূমা সম্বন্ধে সূচনা নেপালী সেনাকে স্বীকৃত দরবন্দী ভিতর রিক্ত রাখা সৈন্য পথকে দরখাস্ত আহ্বান করে আবশ্যক যোগ্যতা পড়া ইচ্ছুক নেপালী নাগরিকতা নয়া ভর্নাকা লাগি আহ্বান স্থান শ্রী দুর্গাপক সোম ওখুডুঙ্গা ব্যারেক ওখুডুঙ্গা দরখাস্ত আহ্বান নীতি এই বৈশাখ 18 কোটি দেখি জেট 16 কোটি সম্ম দোব্বর তস্তুর ভূষা নীতি জেট 17 কোটি দেখি জেট 30 কোটি সম্ম হজ জানকারী কুমারী সম্পর্ক নম্বর

0: বাইরা।
1: মা দিদি শুনতে নেই, ঢুকে বলিস না। কি ভাইয়া এটি রাতে কি নিজে আর কি ঢুকিয়ে ভিতরে এনেস না, তোমাকে বাইরে রাখো যা।
0: হ্যালো মায়া, ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর একজনা মহিলা আনু ভয় পড়ি পঠাই দিন কি
2: নিদি নরৌ, কানুনে কারবাই গর্ছ। ভোলি প্রহরী চৌকি র মনোপরাম সফলতাসঙ্গ ভেট্ন যামলা।
3: মহিলা কিশোরী ও বাল বালিকা মাথি হিংসা ভয়মা সহের নবসে সহায়কো লাগি পয়সা নলাগ্নে নেপাল প্রহরীকো 100 বাল হেল্পলাইন কো 1098 র মহিলা আয়োগকো 1145 মা ফোন গরং বা স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গ সম্পর্ক গরং। নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
4: কাকি কে সুন্দর পটার হো, এস ঘর তো উজ্যালো দেখি তো
3: ছোরি বিয়ে আউনই লাগে তৈ ভার
4: কি রে নানি তো ভর্খর 17 কি লাগে না
3: ও বাবু অস্ট্রেলিয়া বসনে কেটো রানুরে বস ছোরি পনি খুশি নেই ছে তিসরে আমিলে তা বিয়ে গরে দিনে নিরায় তো গরে
4: হেট কাকি হাজুর এস্তো লোভমা পর্নু হোলা ভন্ন মলাই লাগেকো থিয়েন ছোরিলাই রাম্রোসঙ্গ পড়ায়ে দেশ বিদেশ আসে ঘুমাইছেন বিদেশ জানে বিয়ে গর্নুপর্ছ ত হেবিস কাকি বিশ্বাস নপুগি বিয়ে গর্নু গরাউনে দুবেলা 30,000 জরিমানা বা 3 মহিনা কয়েদ সজায় হুন্ছ উমের নপুগি গরেকো বিয়ে সুত বদর পনি হুন্ছ।
3: ও হো র নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।

রেস্তোরাঁ দরখাস্ত দস্তুর 1005 দস্তুরপুর নমুন করে আউটি কাগজাত এসই এসএলসি দেখি মাসিক যোগ্যতা প্রমাণপত্র নাগরিকতা অনুভব হয়ে সুখ প্রমাণপত্র ফটোকপি দুটোর প্রতি দরখাস্ত বিদ্যালয় না সিসি দেখা গণনা গার্মাস 2019 অ্যাডভেটিং জিমেল ডট কম বা ইমেল করিতে পারি পাঠানো সকলের সব জানকারী লাগে সম্পর্ক নম্বর প্রধান অধ্যাপক বিনোদ সিং ধামান 98 42 99 6 54 সংস্থা প্রতিনিধি ডিরেক্টর অব পার্টনারশিপ এন্ড গভর্নেন্স শান্তি সিনহা 98 51 18 73 82 সংস্থা প্রতিনিধি এডুকেশন সপোর্টার লিডার ছিরিং তামাং 98 51 17 43 81 শ্রী গার্মা মাধ্যমিক বিদ্যালয় শুরু তুরকুন্ডা নগরপালিকা সাথ শ্রী মুখুন্দ।